0: পঞ্চবটি। হ্যালো হ্যালো পঞ্চবটি।
1: ভাই লক্ষণ, ওই দূরে তাকিয়ে দেখো, ধুলি ঝড়ের মতো রথ আর অশ্ব পদাতি নিয়ে আবার কাতারে কাতারে রাক্ষসেনা আসছে। এত সহজে ওরা ছাড়বে না, ভয়ঙ্কর দুর্যোগ আসছে। তুমি আগের মতো জানো কি নিয়ে অন্তরালে আত্মগোপন করো, আমার কবচ আর অস্ত্র ভাণ্ড রেখে যাও। আসলে কি জানো লক্ষণ, তুমি মৈথিলির তত্ত্বাবধানে থাকলে আমিও নিশ্চিন্ত যুদ্ধ করতে পারি। কি হল দাঁড়িয়ে কেন? দরকার হলে আমি নিশ্চয়ই তোমাকে ডাকবো।
2: শ্রীরামের আজ্ঞা মতোই কাজ হলো। রাম কবচ ধারণ করে ধনুর্বাণ হাতে শত্রুদের জন্য অপেক্ষা করতে লাগলেন। অল্পকালের মধ্যে 14,000 রাক্ষস সেনানী নিয়ে হর দূষণ ও ত্রিশিরা ভীম বেগে আক্রমণ করল রামকে। ভয়ঙ্কর সেই যুদ্ধ, নানাবিধ আয়ুধ আর বাণে আকাশ সমাচ্ছন্ন হয়ে উঠল। রাক্ষসদের হুঙ্কারে কেঁপে উঠল দণ্ডকারণ্য।

প্রলয়ঙ্কর যুদ্ধ চলছে পঞ্চবটি বনস্থলীতে। হে এক আশ্চর্য অসমযুদ্ধ! একদিকে একা রঘুপতি রাঘব, অন্যদিকে ভয়াল দর্শন দূষণ ত্রিশিরার সঙ্গে 14,000 অপ্রতিরোধ রাক্ষস সৈন্য নিয়ে রাবণ ভ্রাতা কর। রামের বাণে কাতারে কাতারে মরছে রাক্ষস দল, অস্ত্রাঘাতে রামও রক্তাক্ত ক্ষতবিক্ষত। তবু অটল পর্বতের মতো অগস্ত্যের দেওয়া সেই মন্ত্রপ্রুত বৈষ্ণব ধনু হাতে অরিন্দম দাসরথী, তার অক্ষয় তুণের স্বর থেকে যেন অগ্নিবর্ষণ হচ্ছে। অকস্মাৎ কালো মেঘে সমাচ্ছন্ন হয়ে এলো আকাশ, শুরু হলো উল্কাপাত আর শিলাবৃষ্টি, অসময়ে ঘনিয়ে এলো রক্তসন্ধ্যা, সূর্যমণ্ডলে দেখা দিল অঙ্গার চক্র, রক্ত মেঘে কবন্ধ ধূমকেতু, চতুর্দিকে শিবাধ্বনি আর রাক্ষসদের পক্ষে অমঙ্গল সূচক সব লক্ষণ দেখা দিতে লাগলো। নিহত হল ত্রিশিরা আর দূষণ, খর রাক্ষসের যুদ্ধরথের স্বর্ণধ্বজা ভেঙে পড়ল। অবশেষে রাম ইন্দ্রপ্রদত্ত ব্রহ্মদণ্ড নিক্ষেপ করতেই বিদীর্ণ পর্বতের মতো খরের প্রাণহীন দেহ লুটিয়ে পড়ল মাটিতে। আকাশে তখন বেজে উঠল দেবদুন্দুভি, দেবতারা অজস্র পুষ্পবৃষ্টি করলেন। জনস্থানের রাক্ষসকুল ধ্বংস হয়েছে এই শোকবার্তা নিয়ে নিশাচর দূত অকম্পন ঊর্ধ্বশ্বাসে ছুটল লঙ্কায় রাবণের কাছে, পিছনে পিছনে ওই নাককান কাটা সূর্পনখা। দুঃসংবাদ শুনে ত্রিকূট পর্বতে রাবণের দম্ভচূড়া কেঁপে উঠল। স্বর্ণ সিংহাসনে নীল মেঘ

0: মণ্ডলের মতো বিশাল দেহে রাজোচিত লক্ষণযুক্ত প্রশস্ত বক্ষ রাবণ বসে আছেন। এই সেই লঙ্কেশ্বর দশানন, যার প্রতাপে সমুদ্র স্তব্ধ, বায়ু স্থির, সূর্য ম্লান। দূত অকম্পন এবং ভগ্নী শূর্পণখার কথা শুনে আগ্নেয়গিরির মতো জ্বলে উঠল রাবণ। ক্রোধে, অপমানে, প্রতিহিংসায় অস্থির রাবণ হুঙ্কার দিয়ে বলল,
1: সেনাপতি প্রহস্ত, রথ প্রস্তুত করো।
0: অস্থির রাবণ পদচারণা করছেন, পরিধানে ক্ষৌম রক্তবসন, পীতবর্ণ উত্তরীয়, প্রশস্ত বক্ষে রক্তচন্দনের অনুলেপ, ইন্দ্রধ্বজের মতো বাহুযুগলে কনক অঙ্গদ, কণ্ঠে বৈদুর্যমণির রত্নহার দুলছে। রাবণকে আরো উত্তেজিত করবার জন্য সুযোগ বুঝে শূর্পণখা এগিয়ে এসে চুপে চুপে তার কাছে সীতার শরীরী রূপের রসঘন বর্ণনা দিতে লাগল। শুনতে শুনতে রাবণ কামার্ত হয়ে পড়ছে বুঝতে পেরে শূর্পণখা বলল,
2: অগ্রজ, ওই সীতার রূপ দেখে মোহিত হয়ে আমি তোমার জন্য লঙ্কায় আনতে চেয়েছিলাম ওকে। বলেছিলাম, জনক রাজার কন্যার কি অমন জঙ্গলের মধ্যে পড়ে থাকা মানায়? তার স্থান তো স্বর্ণালঙ্কার রাজপ্রাসাদ। এই কথা বলায় লক্ষণ আমার এই দশা করেছে। এখন ভেবে দেখো তুমি, এদের কি শাস্তি পাওয়া উচিত, আর সীতার জন্য বা কি করবে?
0: ভ্রাতার স্বভাব চরিত্র শূর্পণখার তো অবিদিত ছিল না, তাই প্রকারান্তরে সীতাহরণের উগ্র বাসনা তার মধ্যে জাগিয়ে দিল। সে রাবণ এ কথার কোনো উত্তর দিলেন না। রথে আরূঢ় হয়ে তিনি তারকানন্দন মারিচের আশ্রমের দিকে চললেন। ওই বিশ্বামিত্রের যজ্ঞের সময় রামের বাণে প্রভৃত হয়ে সেই যে শত যোজন দূরে এক সমুদ্রে নিক্ষিপ্ত হয়েছিল মারিচ, তারপর থেকে রাক্ষস বৃত্তি ত্যাগ করে সে তপস্বী হয়েছে। এখন দেবার্চনা আর তপস্যাতেই দিন কাটে তাঁর। যথাকালে রাবণের রথ সেই তপবনে এসে থামল। রাবণকে তপবনে আসতে দেখে ত্বরিত পদে মারিচ এগিয়ে গিয়ে অভ্যর্থনা জানালো, পাদ্য অর্ঘ্য দিয়ে কুশল প্রশ্ন করল। রাবণ তখন খর ও দূষণ সহ 14,000 রাক্ষস সৈন্য ধ্বংসের আনুপূর্বিক বিবরণ জানালেন মারিচকে।
1: আমি তো ভাবতেই পারছি না মহাবল মারিচ, সামান্য ফলাহারী মানুষ হয়ে কিভাবে একজন মাত্র যোদ্ধা রাজা সেনাপতি সহ একটি সম্পূর্ণ যুদ্ধ নিপুণ রাক্ষস বাহিনীকে ধ্বংস করতে সমর্থ হল।
3: জগতে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে লঙ্কেশ্বর, যার বিচার সবসময় বুদ্ধি দিয়ে করা যায় না। তাছাড়া রামচন্দ্রকে সাধারণ সামান্য মানুষ না ভেবে অতিমানবত ভাবা যেতে পারে, তাতে বরং বিচারের কাজটা সঠিক হবে।
1: অতিমানব ভাবলে ভাবনার পরিশ্রম বাঁচে বটে, কিন্তু বিচার সিদ্ধ হয় না তারকানন্দন। আগেই আমি সংবাদ পেয়েছিলাম, অন্যায় কাজের জন্য পত্নী সহ রাজ্য থেকে বহিষ্কৃত হয়ে দণ্ডকারণ্যে আশ্রয় নিয়েছিল রাম। সে ক্ষত্রিয় কুল কলঙ্ক, শুনেছি সে ক্রূর, উগ্র স্বভাব, মূর্খ, লোভী, অধমাত্মা। ভাবতে পারো, কোন রকম শত্রুতা ছাড়াই সে আমার ভগ্নী শূর্পণখার নাসা কর্ণ ছেদন করেছে।
3: এইসব সংবাদ কি আপনি গুপ্তচর সূত্রে জানতে পেরেছেন মহারাজ?
1: অবশ্যই, রাজা কর্ণেন পশ্যতি, সমস্ত রাজাই কান দিয়ে দেখেন। গুপ্তচরই রাজার সেই চক্ষু, তা নইলে একসঙ্গে সর্বত্র গমন কি সম্ভব?
3: কিন্তু মহারাজ, সেই সব সংগৃহীত সংবাদের সত্যতা কিভাবে বিচার করবেন? প্রাণ ভয়ে অথবা রাজার মনস্তুষ্টির জন্য কেউ যদি কখনো তার তথ্য বিকৃতি ঘটান?
1: সেই সব সত্য মিথ্যা বিচারের ক্ষমতা রাজার থাকে বলেই তো তিনি রাজা। থাক, এখন আমার কথা শোনো। তুমি আমাদের রাক্ষস বংশের গৌরব, তুমি শুধু শক্তিমান নও, তুমি মহাজ্ঞানী, তাই আমি তোমাকে শ্রদ্ধা করি। এখন আমি তোমার কাছে একটি সাহায্যের জন্য এসেছি। তুমি তপস্বী হলেও রাক্ষস বংশোদ্ভূত, তাই রাক্ষস সম্প্রদায়ের বিপদে তুমি নিশ্চয়ই সহায়তা করতে পরাণমুখ হবে না?
3: বলুন, কি আপনার আদেশ?
1: আমার কনিষ্ঠা ভগ্নী রঙ্গচ্ছেদের অপমান, আমার দুই প্রিয় ভ্রাতা খর দূষণের অকাল প্রয়াণ, তার সমগ্র সেনাবাহিনী ধ্বংস করে জনস্থান প্রদেশ নিশ্চিহ্ন করার জ্বালা আমি ভুলতে পারছি না মারিচ, এর প্রতিশোধ আমি নেবই। দেব দৈত্য গন্ধর্বজার ভয় কাঁপে,

0: সেই বিশ্বত্রাস ত্রিলোক বিজয়ী দশাননের পরিচয় ওই অর্বাচীনদের পাওয়া দরকার।
1: আপনার পরিকল্পনা সম্পর্কে যদি কিছু বলেন।
0: পরিকল্পনার কথা আমি কাউকে জানাই না, ওটা রাজনীতি বিরুদ্ধ। তবে আপাতত আমি ওর স্ত্রী সীতাকে অপহরণ করতে চাই।
1: সীতা হরণ?
0: একরকম তাই, মায়াবী রাক্ষস কুলতিলক। এখন তোমাকে স্বর্ণমৃগ রূপ ধরে পঞ্চবটী বনে বিচরণ করতে হবে। কৌতূহল বৃদ্ধির জন্য মাঝে মাঝে সীতাকে দেখা দেবে, আবার লুকিয়ে পড়বে। তোমাকে ধরে দেবার জন্য যখন ব্যাকুল হয়ে সীতা রামকে অনুরোধ করবে, তখন তুমি রামকে প্রলুব্ধ করে অরণ্যের গভীরে নিয়ে যাবে এবং কিছু পরে রামের কণ্ঠস্বর নকল করে আর্তস্বরে লক্ষণকে ডাকতে থাকবে। সেই ডাক শুনে তপোবন থেকে লক্ষণ নিষ্ক্রান্ত হলে জনক নন্দিনীকে হরণ করা আমার পক্ষে সহজ হবে। এই হলো রামকে শাস্তি দানের প্রথম পর্ব। কি হলো, তোমাকে চিন্তিত মনে হচ্ছে? এ বিষয়ে তোমার কি কোনো বক্তব্য আছে?
1: কিছু কিছু আছে, আপনি অনুমতি দিলে বলতে পারি।
0: বেশ, দিলাম অনুমতি, তুমি নির্ভয় বলতে পারো।
2: শ্রীরামের হাতে করদূষণের পতন, লক্ষণের হাতে ভগ্নী সূর্পরেখার নাশাকর্ণ ছেদন, লঙ্কেশ্বর দশানন ক্রোধে জ্ঞান শূন্য হয়ে পড়লেন। শ্রীরামচন্দ্রকে সহজে পরাস্ত করা যাবে না বুঝতে পেরে সূর্পনাখার পরামর্শে প্রথমেই তার ভার্যা সীতাকে অপহরণের পরিকল্পনা করলেন। সেই জন্য তারকানন্দন মারিচ, যে বর্তমানে রাক্ষস বৃত্তি ছেড়ে তপস্যায় রত, তার কাছে গিয়ে উপস্থিত হলেন রাবণ। মারিচ মায়াধর রাক্ষস, একদা সে নানান রূপ ধারণ করে তপোবনে মুনি ঋষিদের হত্যা করত। এবারে রাবণ তাকে স্বর্ণমৃগের রূপ ধরে সীতাকে ছলনা করতে বললেন। এই পরিকল্পনা ঋষি মারিচের ঠিক মনঃপুত হল না। তিনি রাবণের চৈতন্যোদয়ের জন্য বললেন,
1: হে রাক্ষস কুল শ্রেষ্ঠ লঙ্কাধিপতি, আপনি মহাবীর, ত্রিলোক বিজয়ী ন্যায়াধীশ, আপনাকে কোনো পরামর্শ দেওয়া আমার ধৃষ্টতা। তবু আপনি যখন অনুগ্রহ করে আমার তপোবনে এসে আপনার আদেশ জানিয়েছেন, তখন তার পরিপ্রেক্ষিতে সামান্য দুচার কথা নিবেদন করতে চাই।
0: আমি তো আগেই বলেছি, তুমি অকুত ভয় বলো মারিচ, আমি নির্মম হলেও অজ্ঞান নই। যদি বিবেচ্য মনে হয় তবে সেই প্রস্তাব আমি গ্রহণ করতেও পারি, বলো।
1: রাজাধিরাজ, সর্বদা মনোমত বাক্য বলে এমন লোক জগতে অনেক আছে, কিন্তু সংসারে অপ্রিয় অথচ হিতকর বাক্যের বক্তা এবং শ্রোতা না, সহজে মেলে না। আপনি কিঞ্চিত অস্থিরচিত্ত বলেই হয়তো সর্বত্র চর নিয়োগে মনোযোগী থাকেন না। শ্রীরাম সম্পর্কে যে সমস্ত তথ্য জানালেন, হয়তো আপনার কল্পনা, অথবা যাঁরা জানিয়েছেন তারা আপনার স্থাবকতা করে কিছু পারিতোষিক পাবার আশায় মিথ্যাচার করেছেন।
0: তার অর্থ রাম সম্পর্কে তুমি ভিন্ন ধারণা পোষণ করো?
1: হ্যাঁ, কেননা আমি যে তাঁকে একাধিকবার প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছি মহারাজাধিরাজ, এবং আমার সেই অভিজ্ঞতাও বড় মর্মান্তিক। তবু তাঁরই অনুগ্রহে আজও বেঁচে আছি, তাই না? থাক, এখন সে প্রসঙ্গ থাক। হে দেবত্রাস লঙ্কাধিপ, আমি চাই রাক্ষসদের কল্যাণ হোক। রামচন্দ্র ক্রুদ্ধ হয়ে স্বর্ণলঙ্কা রাক্ষসীন করুন তা আমার কাম্য নয়। আমার আমার এখন কেমন যেন সন্দেহ হচ্ছে, জনক নন্দিনী কি শেষে আপনার ধ্বংসের জন্যই জগতে সৃষ্ট হলেন?
0: থামো থামো, রাম সীতার গুণকীর্তন শোনার জন্য অতদূর থেকে এখানে আসিনি, তোমার কাছে পরামর্শও চাইনি, শুধুমাত্র সাহায্য চেয়েছি। এতে যদি তোমার অসম্মতি থাকে তবে তুমি রাক্ষস বংশের কুলাঙ্গার মারিচ, তাহলে এখন মৃত্যুর জন্য প্রস্তুত হও।
1: রাজেশ্বর, জীবনের সঙ্গে মৃত্যুর সম্পর্ক অতি ঘনিষ্ঠ, যেমন আলো আর অন্ধকার। তবু আমি বলবো, আপনার নিয়তি কিন্তু আপনাকে বিনাশের পথ দেখাচ্ছে, আর এতে শুধু আপনি নন, সমগ্র রাক্ষসকুলই ধ্বংস হবে। রাজন, পরস্ত্রী সংসার

0: স্বর্গের চেয়ে বড় পাপ আর নেই। নিজের স্ত্রীর মতো পরস্ত্রীকে রক্ষা কর রাজার ধর্ম, সেই রাজধর্ম থেকে আপনি বিচ্যুত হবেন না।
1: তুমি কি আমার মন্ত্রী না গুরু যে এত উপদেশ দিচ্ছ মারিচ? নাকি তপস্বী সেজে তোমার পাণ্ডিত্য প্রচার করতে চাইছ? তোমার তো এখনো সাধারণ ধর্মজ্ঞানী হয়নি, তুমি কিসের তপস্বী? আমি তোমার অতিথি, অতিথির আকাঙ্ক্ষা চরিতার্থ করা তপস্বীর ব্রত। আমি তোমার অভ্যাগত জেনেও তুমি আমার প্রার্থনা পূরণ করা দূরে থাক। আমার প্রতি নির্দয় হয়েছ, কটু বাক্য প্রয়োগ করছ। তুমি জেনে রাখো, যেভাবেই পারি ওই সীতাকে আমি রামের কাছ থেকে বিচ্ছিন্ন করবই।
0: সূর্যের কাছ থেকে তার আলোক রশ্মি কেউ কি ছিনিয়ে নিতে পারে মহারাজ? রাম সূর্য, সীতা তার কিরণমালা, এরা অবিচ্ছিন্ন শক্তি মহারাজ। আমি জানি আমার মৃত্যু আসন্ন, হয় রাবণের হাতে না হয় রাঘবের হাতে। সেক্ষেত্রে শ্রী রামের হাতে মৃত্যুকেই আমি শ্রেয় মনে করি। তবু আপনি অতিথি বলেই আপনার এই অন্যায় আদেশও আমি মান্য করছি।

0: রুশিয়া রাবণ কহে মারিচের প্রতি, কুবুদ্ধি ঘটিল তোর সোনরে দুর্মতি। নিষেধ করেন যদি দেব পঞ্চানন, তথাপি আনি বসিতা না যায় খণ্ডন।
1: যা অনিবার্য তাকে খণ্ডাবে কে? চরম পরিণতির দিকেই ধাবিত হলো রাবণের পাপ কল্পনা। তার পুষ্পক বিমান বহু অরণ্য পর্বত পার হয়ে মারিচকে নিয়ে অবশেষে দণ্ডক বনে এসে থামল। কদলী তরু ঘেরা শ্রীরামের মনোরম আশ্রমের কাছাকাছি মারিচকে নামিয়ে দিয়ে অন্তর্হিত হলেন রাবণ। তখন পূর্ব পরিকল্পনা মতো স্বর্ণমৃগের রূপ ধরে মারিচ ইতস্তত ঘুরে বেড়াতে লাগল। সেই মৃগের শৃঙ্গাগ্র মণিময়, বর্ণ ইন্দ্রধনুর মতো, ক্ষুর বৈদুর্য তুল্য, সর্বাঙ্গ যেন বর্ণাঢ্য রত্নভূষিত। সূর্যের আলোয় ঝলমল করছে তার অঙ্গ। সেই দীপ্ত কুরঙ্গ তখন আশ্রমের পুষ্পকাননের মধ্যে ঘোরাঘুরি করতে লাগলো। কখনো ঘাস খায়, কখনো এদিক ওদিক দেখে, আবার ছুটে ছুটে অন্তরালে হারিয়ে যায়, একটু পরে ফিরে আসে আবার। সহসা সীতার চোখে পড়ে যায় সেই স্বর্ণবিভাময় অবাক হরিণ।
2: হে দাশরথি, একবার কুটিরের বাইরে এসো। লক্ষণ, তুমিও এসো, দেখো কি আশ্চর্য বস্তু।
3: কি হয়েছে, কি হয়েছে জানো কি? কি হয়েছে?
4: কি বস্তু আর্যা, যা দেখে আপনি এত বিহ্বল হয়েছে?
2: ওই তো দেখো না, দেখলে তোমরাও আর চোখ ফেরাতে পারবে না।
3: কই কই, কিছু তো দেখতে পাচ্ছি না।
2: দাঁড়াও না, একটু পরেই দেখতে পাবে। এখন ওই গাছের আড়ালে লুকিয়ে আছে।
3: কিন্তু কি সেটা?
2: সোনার হরিণ।
4: সোনার হরিণ?
3: সোনার হরিণ
4: সে আবার হয় নাকি?
2: হয় কি না এক্ষুনি দেখতে পাবে। শুধু সোনাই নয়, সারা গায়ে তার কত মণিমাণিক্য ঝলমল করছে। ওই তো, ওই দেখো, ওই যে ফুল গাছের আড়ালে।
3: তাই তো, তাই তো, এ তো রত্নমণ্ডিত এক আশ্চর্য হরিণ। এ কি বাস্তবে সম্ভব?
4: আমার মনে হচ্ছে আর্য, এ কোনো মায়া মৃগ, আমাদের ছলনা করতে এসেছে।
2: তোমার শুধু সবকিছুতেই সন্দেহ দেব লক্ষণ। সে যাই হোক, ওই হরিণটি আমার চাই।
3: চাই?
2: হ্যাঁ চাই।

0: আমি পুষ্প, ওর সঙ্গে খেলা করব যেভাবেই হোক। ওটিকে কিন্তু তোমায় ধরে দিতে হবে আর্যপুত্র। হ্যাঁ,
1: কিন্তু দেবী, এই বনে অনেক মায়াবী রাক্ষস আছে, তারা ইচ্ছে মতো রূপ বদল করতে পারে। একদা মারিচ নামের এক রাক্ষস ছিল, শুনেছি সে হরিণের রূপ ধরেই ঋষিদের হত্যা করত।
0: এই বনে এখন তো আর রাক্ষস নেই, আর্যপুত্র সব নিশ্চিহ্ন করেছেন। আর তাছাড়া দাশরথীদের সামনে এখন আর অন্য কোনো রাক্ষস আসতেও সাহস করবে না। ধরে দেবে কিনা বলো।
2: ভাই লক্ষণ, বৈদেহীর যখন এত আগ্রহ, তখন দেখি চেষ্টা করে জীবন্ত মৃগটিকে ধরা যায় কিনা। তবে হ্যাঁ, তোমার সন্দেহ অমূলক নয়। তুমি বরং এখানেই প্রহরায় থাকো, তুমি থাকলে জানকীয় নিরাপদ থাকবেন।
3: ধনুর্বাণ নিয়ে রামকে আসতে দেখে ক্ষিপ্র গতিতে মারিচ ছুটে চলল বনের মধ্যে দিয়ে। রামও তাকে অনুসরণ করছেন দ্রুত গতিতে। পত্রপল্লবের আড়ালে একবার দেখা যায়, আবার অদৃশ্য হয়ে যায় মায়ামৃগ। সে এক অপরূপ দৃষ্টি বিভ্রম। এইভাবে অনেকক্ষণ অনুসরণ করার পরই বিরক্ত, ক্লান্ত, ক্রুদ্ধ রাম মৃগটিকে বধ করবেন স্থির করে ব্রহ্মাস্ত্র বাণ ত্যাগ করলেন। স্বরাঘাতে মুমূর্ষ রাক্ষস তখন নিজ মূর্তি ধারণ করে রামের কণ্ঠস্বর অনুকরণ করে বিকট চিৎকার করে উঠল, হা সীতা, হা লক্ষণ। মারিচের সেই মর্মান্তিক চিৎকার বনভূমি কম্পিত করে প্রতিধ্বনি হয়ে ছড়িয়ে পড়ল চতুর্দিকে। রাম বুঝলেন লক্ষণের অনুমানই ঠিক, কিন্তু তাঁর কণ্ঠস্বর নকল করে চিৎকার করায় দুর্দৈব আশঙ্কা করে তপবনের দিকে ছুটতে লাগলেন তিনি। ওদিকে আবার রামের আর্তচিৎকার শুনে আতঙ্কিত হয়ে উঠলেন সীতা।
0: দেব লক্ষণ, ওই শোনো, বনের মধ্যে রাঘব বিপন্ন হয়ে আত্মচিৎকার করছেন, তুমি সত্বর ছুটে গিয়ে তাকে রক্ষা করো। কি হলো, নিশ্চল হয়ে আছো কেন? তিনি যে তোমার সাহায্য প্রার্থনা করছেন।
1: ভয় পাবেন না দেবী, অগ্রজের কোনো বিপদ হয়নি, হতে পারে না, ওটা রাক্ষসের মায়াকণ্ঠ। আমাদের বিভ্রান্ত করবার জন্যই আর্যের কণ্ঠস্বর নকল করে চিৎকার করছে।
0: না না, আমি বলছি তার প্রাণ সংশয় হয়েছে, আমাকে রক্ষার জন্য এখানে থাকার কোনো প্রয়োজন নেই তোমার, তুমি এক্ষুনি ছুটে যাও।
1: তা হয় না দেবী, অগ্রজের আদেশ আমি অমান্য করতে পারি না। আমার কথা বিশ্বাস করুন, তিনি নির্বিঘ্নই আছেন, দেব দানব গন্ধর্ব রাক্ষস কেউ তাকে পরাস্ত করতে পারে না। ধৈর্য ধরুন, তিনি এক্ষুনি মৃগ শিকার করে ফিরে আসবেন।
0: আচ্ছা, এতক্ষণে আমি তোমার অভিসন্ধি বুঝতে পারছি লক্ষণ। তুমি তোমার অগ্রজের ছদ্মবেশী শত্রু, সেই জন্য এই বিপদে তাকে সাহায্য করতে যাচ্ছ না।
1: আমার প্রতি এমন অবিচার করবেন না দেবী, আমি নিরুপায়।
0: নিরুপায় কেন? তাহলে নিশ্চয়ই আমাকে পাবার লোভে তুমি তার মৃত্যু কামনা করছো।
1: ঠিক ঠিক, এ আপনি কি উচ্চারণ করলেন দেবী, এ কথা শোনাচ্ছে আমার মৃত্যু ভালো ছিল।
0: কেন বলবো না, তোমার মনোগত অভিলাষ বুঝতে আমার আর বাকি নেই। তুমি বৈমাত্রেয় ভাই, নির্দয় কপটাচারী, তাই আমাকে পাবার জন্য কিংবা ভরতের প্ররোচনায় একাকী প্রচ্ছন্নভাবে তার সহচরের মতো অরণ্যে এসেছ। কি করে তুমি ভাবতে পারলে ওই নয়নাভিরাম বীরশ্রেষ্ঠ ধর্মজ্ঞ রামকে ত্যাগ করে তোমার মতো হীনজনকে কামনা করব? তার আগেই আমি ওই নদীতে প্রাণ বিসর্জন দেব।
3: এমন সব অবিশ্বাস্য মর্মান্তিক অভিযোগ শুনে লক্ষণ অস্থির হয়ে উঠলেন। অনিচ্ছা সত্ত্বেও অনন্যপায় হয়েই তিনি রামের সন্ধানে যাওয়া স্থির করলেন। তবু আশঙ্কা দ্বিধায় তখনও তিনি দোদুল্যমান। তবু সীতার নিরাপত্তার জন্য গৃহবন্ধন করলেন লক্ষণ।
4: গণ্ডি দিয়া বেরিলেন লক্ষণ সে ঘর, প্রবেশ না করে কেউ ঘরের ভিতর। স্বয়ং বিষ্ণু রঘুনাথ তার পত্নী সীতা, শূন্য ঘরে রাখিও হে সকল দেবতা। আমার বিদায় কর সীতা ঠাকুরানী, আর কিছু না বল হো দুরক্ত